মর্চেরে সহজাই রণস্থল বিখে মর রাজন রামর ঘরে তেরো মালিক লাইয়ো বনি দিনু সমচার মেরো পনি মর্চেরে সহজাই রণস্থল বিখে মর রাজন রামর ঘরে সকছৌ হে মহারাজ হামি দুইলে পাতা কষি ল্যাউছৌ লড়ু পর্ছ ভনে লড়ি কন পনি ত্যসলাই লিয়াউছৌ।